লদুলাগু রেনরেন নিউজ অংশা কমদিনকা বংশপুনল আরি দীপকা সামফ্রানগু বংশপুনল আরি রেনরেন নিউজ অংশা কমদিনকা থু হামু বংশচুপত নিশু লিকা বামলং লিম চৌন লি আচে মুন্লং নন সিনং উ তুপিয়ারি সা সামফ্রানগু বংশপুনল আরি

লদুলাগো রিং রিনিউ সংসা কমদিনকা কুমপন রিং মিকমাছিরিং রংকুপসা ওম নিমকা ফ্রি ফ্রনবু বংশপনল আরে ফু হামো বংশরে সা চুপত নিং লিশু কিসু নিমৌ ন কায়ুসা মিগিত ন ব্রামলং লম হাম্বু বেদ নিন লম হাম্বু।

আলংগু রিং রিংউ সংসা কমদিন কা সুযোগনু বংশপুনল আড়ে ফু হামো বোমসেরে সা চুপতনিন লিশু ডি লি লক কা সিনং উ থপিয়ারে সা সুযোগনু বংশপুনল আড়ে